মারছো গলালে চুটি ছোড়ো মন গয় বারে রাগার তো কান লাই ভোটে হোটে মাইলে তাল গরম সাগর বারে কোষে মোরা কতি দিন বুদ্ধি কতে দিন আছে তো কান কঠোর তেরো বুদ্ধি তো দেখে আজ রে শূন্য থাকো মেরো গাছা শেখে বলে মায়ো ঘাঁচু শেখে মাছু আজ নদী শত্রু ভয় যাতে ঠুলো পরাক্রম গরে উনার সয় ভাইলাই।

তায়ো বোটা দেখি ভোটে দাইলে ল্যামসন চাংরা খাসি বোটা দেখি ভোটা দাইলে ল্যামসন চাংরা খাসি গরি পাকা ছোরা ছোরি রুনসন দাইলা বাসি গরি পাকা ছোরা ছোরি রুনসন দাইলা বাসি জেঠো ছোরো ভান্সা উতা হেবা তিউরা চিচি ছাইলা ভালো ভালে দেখি রুনসন মাখা মিচি ছাইনা ভালো ভালে দেখি রুনসা আখা মিচি